আদি মুনাফিক ফিরহেনু নাই, মুনাফিক আংহেনু নাই, শরীক কুরা ফিরহেনু নাই, শরীক কুরা আংহেনু নাং আজাব দেবুমা ঠকে। এউরেনি আল্লাহা মেদু নুবা হিত কুরা মিহুনে নুবা গুদ্দিমা উমতি এউরেঙ্গে মঞ্চাসে। আদি আল্লাহ এউরেঙ্গে মঞ্চ কোফা লেভি, আদি এউরেন লানে লেভি, আদি এউরেন ঠকা নরক তৈয়ার করবি। এই নুবাবেগিমা নিমিদিমকে

ওডু থাকায় বিমগে লস্কর তা মিল কুয়ে বড়গেম বানি আল্লাহ হাসে আদি আজিজ ওয়ান্তা হাকিম ওয়ান্তা খালাউকম গা আল্লাহ বড়গেম বে।

আদি কিয়েতা তিয়াবা মিহুং হি কুরি রসুলা আয় মুমিনুং এওরেঙ্গে আহুলুয়েরিঙ্গে গাত দুয়াহকুয়েস এম্বুরি ওয়াডা নুগন্নওয়ান কামশে আদি তিয়াবা মিহুংগে হিতৌগা একং জিনাত্তির কুরউনে আদি তিয়াবা মিহুং নুবা হিতং হি কুরি মুই আদি গেল্লি হলা কোয়েগিমবা বয়কুকমগা তিয়াবা মিহুং ভি মুয়ে।

0: দি আল্লাহ হাশাই একলাং রাসূলায়ং ঈমান ওয়া মিহা দন্নাশ ফাহে হামাকাশরম তিমান রাসকলাং কাফিরুন নটকা আন্দা আন্দা হুন নরক তৈয়ার করবিমে
1: ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ

0: যাও, মে বাঁধে আড়ো হেন্দা মেঘে করে আড়ো এ হেন্দা হ্যাঁ মা আড়ো হাফ এ বাঞ্চ মে দশ নু আনি তো হামে কানি হিত হ্যাঁ মে বাঁধে বেশ দশ কল দেবে তো ভালো মানিঙ্গে আড়ো হান্তি বি কোদিন না দেনে হাদিয়াং এবে তো কং হাদিয়া মে তুমি অতি পাঞ্জ হিঙ্গা কি আলো
1: গুরুকে কো বড়ুরুকে কো বেনুন তেরে মোর।

আসসালামু আলাইকুম ফিল্ম তাকা সিরিজ তাকা আদি মুনফুই ফিল্ম গে দায়রা শাগুর ওয়াডা গনা এমমে হাবে ফরনা ওয়ারা মুফাভির ওয়াগত কলকান এদে মি হফতা গা ফিল্মি দুনিয়া প্রোগ্রাম আকু মি বদল কলি আলগন আয়েশাত ফিনা ফিরাক্ত ফিনা আলগন মাসাকে কুরানা ফিল্মি দুনিয়া গতে বে ফুলম বেনুম ওয়াকালা ফিল্মি দায়রা গে গিনা মাউলুমাত তাকে তাফাত জোনরা তাকু গে তাফাত তারিং গে ফিল্ম তাকা সিরিজ তাকু গে মাউলুমাত তেবে ফুলনা হামে গেনস্তিনুমা মি হফতা প্রোগ্রাম ইজ ফাশানি ವರಂ ಹಿಗ್ಗಾಮು ರೀತಿ ಲವೈಕು ಗಿನ ಬೈಗೆ ಹಿತ್ತಕುನ್ ಜಾಗ ಹೋದಾಫಾವಾ ಮಿ ರೀತಿ ಲವೈಗ ಹರಕೆತಿರುವಾಣಿ ಫಿಲ್ಮಿ ದಾಯಿರಾಗೆ ಮಶೂರು ಅದಿ ಕುಳದಾಣಿ ತರಿಂಕಮವ್ವ ಯೂಪೆ ಅದಿ ಶಿರಾಣಿ

আমলটা কবুল করে বিনা বিফাভানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাভানি আলকান তাহুগা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান তাসকদুম কে গতুম জুমার সূরাত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাভে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلص له دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلص له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাগ কিবায় আলকান কুরাবা শেফ ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমান আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি باطل مگون اکیباویگن تیبے ماین اللہ گے کیبایان الکان خلاص کرا حالو اللہ گے کیبایان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ایبا می ہونا امر نویو قیامت دوہون اللہ بدل کرن گتے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی کی تیبا میہن کرے کم میہ کنم ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نگلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو

0: لكم
1: আদি তিমন রসকলাঙ্গে ইরাদে কুরবানম তিমন রসকলাঙ্গে খলেগে ফানং এউরেন দক্কওয়া ফি মুসকং কশবরে ফাহে এউরেনগে নিশান্তকুম খলেগে ফানং এউরেন এঙ্গি বড়া গতিসকং কশবরে আদি বসবুনমগে রাগুম খলেগে ফানং এউরেন এঙ্গি বড়া গন্নওয়ানকং কশবরে আদি আল্লাহ তিয়বা মিহঙ্গে আমল তদ দেনওড়গিন মেতে

আদি কিয়েত তিয়াবা মিহুং হি কুরি রসুলা আই মুমিনুং এওরেঙ্গে আহুলুয়েরিঙ্গে গাত দুয়াহ কুয়েস এম্বুরি ওয়াডায় নুগন্নওয়ান খামসে আদি তিয়াবা মিহুংগে হিতৌগা একং জিনত্তির কুরউনে আদি তিয়াবা মিহুং নুবা হিতং হি কুরি মুই আদি গেল্লি হলা কুয়েগিমবা বয়কুকমগা তিয়াবা মিহুং ভি মুয়ে।

0: মুনিফুহি ফিলওয়াদি মালুমাতকে খাজানা মুসালি করদে এমমে ইতবার করবে ব্যাভেরিয়া
1: দেহিরাজ্যেগে আডু
0: ইংহাস হাতরস্তেক সালিস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড।

আসসালামু আলাইকুম ফিল্ম তাকা সিরিজ তাকা আদি মুনফুই ফিল্ম গে দায়রা শাগুর ওয়াডা গনবা এমমে হাবে ফরনা ওয়ার মুফাভির ওয়াগত কলকান এদে মি হফতা গা ফিল্মি দুনিয়া প্রোগ্রাম আকুমি বদল কলি আলগন আয়েশাত ফিনা ফিরাক ফিনা আলগন মাসেকে কুরানা ফিল্মি দুনিয়া গতে বে ফুলম বেনুম ওয়াকালা ফিল্মি দায়রা গে গিনা মাউলুমাত তাকে তাফাত জোনরা তাকু গে তাফাত তারিং গে ফিল্ম তাকা সিরিজ তাকু গে মাউলুমাত তেবে ফুরনা হামে গেনস্তিনুমা মি হফতা প্রোগ্রাম ইজ ফাশানি ವರಂ ಹಿಗ್ಗಾಮು ರೀತಿ ಲವೈಕು ಗಿನ ಬೈಗೆ ಹಿತ್ತಕುನ್ ಜಾಗ ಹೋದಾಫಾವಾ ಮಿ ರೀತಿ ಲವೈಗ ಹರಕೆ ತೆರವಾಣಿ ಫಿಲ್ಮಿ ದಾಯಿರಾಗೆ ಮಶೂರು ಅದಿ ಕುಳದಾನ ತರಿಂಕಮವ

0: මාදමෑ කිය මිනිුවන් දුවස් එහෙන්වීම හූමා මෙයති මිනිුවන් දුස් ෆශෑදී ෆමිහාර දැන් හෙම්බුරෙන්ා මිර බාරජි හෙම මිනිුව දුස් ෆෙෂේන දෝ දෙන් එහෙන්වීමස් මෙයති වර කුඩුකුඩ වගුතු කොළෙත්තා මෑ සාබුන් අනිකාවෙස් ඉතුර බෑරිය කවාහක දක්කාලාන ඉස්ලාම් ලේකුම් ඉස්ලාම් ලේකුම්
1: වලකුම් සලා
0: ඊන කියන හාලු
1: රංගල්
0: හම වර රංගලු අල්හම්දුලිල්ලාහ් මී කියන මූසු තී සාබ
1: මූසු හෙන්දේ තරයකුම් එව වෙහිලා ඉතකොලේ ela futta la fa himule
0: kal gota kan ule no
1: namara vaga da
0: con la ve mio ti sije
1: aha
0: no
1: sije no ha
0: con la ve
1: de furana
0: de furana do
1: ati avsara ritla ve kennunti
0: ati avara ritla ve mi mi ati ke ves
1: emme koriga ole lavati
0: ham ati ke ves emme ri eti lavatuge emme koriga onna id lavami ati ke listu ges ina ke listu ges hendo den konku den ne ba mi lava emme mi ri eti lava tau ke listu ga mi oti den konku den ne ge ba
1: ole ama ko devara sat dina ko din hama ina ge ratte inder emme satar kujjen ole
0: ehenta কোন মি ফেরাতে খাস আমি করে নিলাম
1: আড়ো আউরিয়া কো দিন না টিকটক ওলে আউরিয়া কো দিন আতিয়ে দে পর হাস কো
0: হুম না আতি ফেরাতুন ইনায় বর হাস কো দেন মি লাভ রীতি হাম হুরি হা আমি এম এন নভিস মি লাভ খাস
1: দেন তা টিভি কো দিন রাসপানো দেন কাফেনি
0: সুদা
1: আ দেন
0: সুদা হুম এম লাভ গেন স্টেন মেইনা
1: হুম
0: গুড়ুম গেন্দা নম্বর কি তিনে তিনে হাতে সুমিং হাই সুমিং হাই পি এস এম আমি দের কোভিস নোট করে মে আরো গাড়ি এগারো গাড়ি 22 মিনিট হিঙ্গাফ মি আনিকাভিস মিলাবে ফাহু পাত কলানো